আবার লাইভ টেলিকাস্ট টাইপ্র জিনিস সেটা, তো তাকে কুহায় যে কন্টিনিউস গ্লুকোজ মনিটরিং সিস্টম। এটা 14 দিন পর্যন্ত রহে, 14 দিন পর্যন্ত আপনার গোটে রিপোর্ট আসিযোগ। সেইথে দুইটা ইম্পর্টেন্ট জিনিস, গোটে হল TIR টাইম ইন রেঞ্জ, সেটা সবুথে ইম্পর্টেন্ট। টাইম ইন রেঞ্জ মানে 24 ঘন্টা ভিতর বা 1440 মিনিট ভিতর কেতে সময় পর্যন্ত আপনার ব্লড সুগার 70-180 মিলিগ্রাম ভিতরে রয়েছে। যদি 70-100 মিলিগ্রাম ভিতরে আপনার 24 ঘন্টা 1440 মিনিট রহিলা, তো টাইম ইন রেঞ্জ 100%, সেটা সবুথে বেস্ট সিচুয়েসন। টাইম ইন রেঞ্জ 100%, তো মিনিমম অপ্টিমম টাইম ইন রেঞ্জ মোর দেন 70% যদি রহিলা, আমি তাকে অপ্টিমম বলে কৌ তাকে। আর গোটে জিনিস হল গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি, মানে কেতে ফ্লকচুয়েসন হচ্ছে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি, সেইটা বি আমার CGMS রু জনা পড়ে। তো এই দুইটা প্যারামিটার বহুত ইম্পর্টেন্ট, টাইম ইন রেঞ্জ এন্ড গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি। এই দুইটা আমার CGMS বা তাকে AGPP কুয়া যায়, অ্যাম্বুলেটরি গ্লুকোজ প্রোফাইল। এইথে এস্টিমেটেড HbA1c বি আসি যায় সেই রিপোর্টে। তো এট প্রেজেন্ট এইটা সবুঠারু ইম্পর্টেন্ট জিনিস, আমাকে খালি 2 মিনিটর ভ্যালু জাণি কি 1438 মিনিটর ভ্যালু ন জাণি কি তার ট্রিটমেন্ট করিবা সেটা ভালো, না 1440 মিনিট বা 24 ঘন্টা লাইভ টেলিকাস্ট ব্লড সুগার দেখি পারিবা সেইটা ভালো। এই বিষয়ে মানে এই পয়েন্ট হল ইম্পর্টেন্ট জিনিস কি CGMS এবে হল সবুঠ ইম্পর্টেন্ট। আর গোটে ইম্পর্টেন্ট লাইনস অছি যে HbA1c ইজ দ্য ওল্ড স্ট্যান্ডার্ড, CGMS ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড, সো এইটা মনে রাখবে। তো HbA1c করিবা কথা, সেইটা বেটার দেন ফাস্টিং এন্ড পিপি, বাট CGMS এটা হল নয়া কনসেপ্ট, কন্টিনিউস গ্লুকোজ মনিটরিং সিস্টম। ইজ ইট বেটার দেন HbA1c, ইজ ইট বেটার দেন ফাস্টিং পিপি? ওয়েল ডিপেন্ডিং অন কেস টু কেস বেসিস। তো ডায়াবেটিস ট্রিটমেন্টরে ইন্ডিভিজুয়ালাইজেসন ইজ দ্য কি, সবু ডায়াবেটিস পর্সন মানে অলগা, সমস্ত সিচুয়েসন অলগা, সমস্ত মনিটরিং অলগা। তো এটা Type 1 সমস্ত আমি CGMS করে পাব, Type 2 কেস টু কেস বেসিস, Type 2 ডায়াবেটিস কেস টু কেস বেসিস, যদি ব্লড সুগার বহু ফ্লকচুয়েট হচ্ছে, কেবে 250 রয়েছে, কেবে 70 হয়ে যাচ্ছে, কেবে হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, কেবে হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে, তা মানে বহু ফ্লকচুয়েসন হচ্ছে। তো এটা দিনর কেউ টাইম্রে ফ্লকচুয়েসন হচ্ছে, খাইবা আগর খাইবা পরে দিনর কেউ টাইম্রে, সেইটা জাণিবা পাই CGMS সবুথ্রু বড়িয়া। তো CGMS মানে কন্টিনিউস গ্লুকোজ মনিটরিং সিস্টম, এটা আমি ইউজ করে পারিবা গ্লুকোজ মনিটরিং পাই। এটা ইউজ কলে দেখা যাইছি রিসর্চ স্টডি রু যে কমপ্লিকেশনস কু প্রিভেন্ট বি করা যাই পারিবো। তো আমি জানিলে সেই জিনিসকু ম্যানেজ করে পারিবা, ম্যানেজ ডায়াবেটিস কু যদি কন্ট্রোলে রাখিবা কমপ্লিকেশনস রু প্রিভেন্ট করে পারিবা। তো আল্টিমেট গোল অফ ডায়াবেটিস ট্রিটমেন্ট ইজ টু প্রিভেন্ট দ্য কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস। তো ডায়াবেটিস কু কন্ট্রোলে রাখন্তু, সুস্থ রুহন্তু। থ্যাংক ইউ।